ଶ୍ରୀକୃଷ୍ଣ ହେ ରାମ ପାଣ୍ଡବ ବୁଦ୍ଧି ମେଲାଗି ଯତ ବୁଦ୍ଧି କହିଲା କৃষ্ণৰ প্ৰসাদ হব ভ্ৰমে ভূস্মিত হুৰ্যোধন ৰজা পাছে সমস্ত হেৰাইলা এই ভীমৰ।

কুড়ি মিনিটত শ্রোতার অনুরোধর গীতর অনুষ্ঠান লাইভ ফোন ইন কল্পতরু। 10 বজাত মাটির গান, 10:30 বজাত রাষ্ট্রীয় শৈক্ষিক গবেষণা আর প্রশিক্ষণ পরিষদর দ্বারা প্রযোজিত অনুষ্ঠান উমাং, দিনের 11:05 পরাগমালা লাইভ, 11:30 আমার যুববাণীর পরা অনুষ্ঠানত এখনি আলেখ্য অসমীয়া লোকসঙ্গীতর সুরমালা আগবঢ়াব কস্তুরীমা দাস আর পম্পি মালাকারে, প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। ১২:15 হিন্দী সিনেমার গীতর অনুষ্ঠান, দিনের 12:30 বজাত আরডিওর বুলনি অনুষ্ঠানত আন্তঃরাষ্ট্রীয় গ্রামীণ নারী দিবস উপলক্ষে এটি অনুষ্ঠান, লগতে দুর্গা পূজা উপলক্ষে এটি বিশেষ অনুষ্ঠান শারদীয় বতরত আরডিওর মনর বতরা, আগবঢ়াব রুণামণি বরাই, প্রযোজনা পরিণীতা শইকীয়ার। দিনের 1:10 আর সন্ধ্যা 7:45 গীতালী ভট্টাচার্যর কণ্ঠর আধুনিক গীত, 1:20 হেমচন্দ্র কুমার আর সঙ্গীবৃন্দর কণ্ঠর ওজাপালি। ১:35 সুর সমলয় পরিচালনা হায়দর আলীর, 1:50 তফিদের কণ্ঠর ভজন, 2:30 পাশ্চাত্য সংগীতর অনুষ্ঠান, বিয়লি 3:05 আধুনিক গীতর অনুষ্ঠান, 3:15 নেপালী অনুষ্ঠান, 3:45 কার্বি অনুষ্ঠান, 4:30 বজাত বড়ো অনুষ্ঠান। সন্ধ্যা 5:25 হিন্দী কথিকার অনুষ্ঠান, 5:45 শিক্ষকর অনুষ্ঠানত ডক্টর রীতা দেবীর কথিকা গণিত শিক্ষণ কিদরে মনোগ্রাহী করিব পারি। সন্ধ্যা 6:10 কৃষক বাণী অনুষ্ঠানত বিজ্ঞানসম্মত গাহরি পালনের সহায়ক আসনি সমূহ, এই বিষয়টি আলোচনা, ভাগ লব ডক্টর অলিভা দাস আর ডক্টর রাজ কিশোর গগৈয়ে, আত ধরব ভাস্কর জ্যোতি আচার্যয়, পাচলি আর শস্যর বজার দর আর কৃষকর বাবে যুগুতা বতরর বতরা, আগবঢ়াব শিখামণি দত্তয়, প্রযোজনা উৎপল বরার। সন্ধ্যা 6:40 আর 7:05 বৃন্দগান, 7:20 ডক্টর খগেন্দ্র নাথ দেবশর্মার সংস্কৃত কথিকা শ্রী শ্রী চন্দী, 7:30 বজাত পূবালীর সুর অনুষ্ঠানত আহিনা রাহাং আর সঙ্গীবৃন্দই কোয়া কার্বি গীত, নিশা 8:02 নতুন দিগন্ত অনুষ্ঠানত বিশুদ্ধ খোয়াপানি সম্পর্কে সজাগতা আর সুস্বাস্থ্য, এই বিষয়টি আলোচনা, ভাগ লব অনিমেষ দাস আর রাতুল বেজবরুয়ায়, আত ধরব কীর্তাঞ্জলি বর্মনে, প্রযোজনা প্রবাল কুমার শর্মার। নিশা 8:30 আধুনিক গীতর অনুষ্ঠান, 9 বজাত অসমীয়া সিনেমা গীতর অনুষ্ঠান চিত্রগীত, নিশা 9:30 ডক্টর অনলাইনের অতিথি ইউরোলজিস্ট ডক্টর সৌরভ কুমার দাস, আত ধরব সীমান্ত বর্মায়, অনুষ্ঠান পরিচিতি ইমানেই।

কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধারাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধারাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্রতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতায় আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: রোগ প্রতিরোধ ক্ষমতা লাভ করার আয়ুর্বেদে দিয়া উপায়। আয়ুর্বেদের মতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় কেবল দেহটুক রোগের পর বচাই রাখাটকে নুবুঝায়। আয়ুর্বেদের মতে ই এনে একটা শক্তি যে শরীরত নতুন রোগ উৎপত্তিক বাধা দিয়ার লগতে আগরে পড়া হয়ে থাকা রোগের বল বা শক্তি হ্রাস করে রোগটি নিরাময় করাত সহায় করা। যেতিয়া রোগ উৎপত্তি করবা কারক সমূহ শরীরের সংস্পর্শলে আহে তেতিয়াই ই রোগের উৎপত্তি করবলে চেষ্টা করে। একে সময়তে আমার শরীরেও রোগ প্রতিরোধ করব চেষ্টা করে। এই রোগ প্রতিরোধ করবা ক্ষমতাটুকে আমি ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বুলিছো। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে টাইফয়েড রুবেলা আদি বিভিন্ন রোগের প্রতিরোধের প্রতিষেধক ছিটা বা আন ঔষধ আদি ব্যবহার করা হয়। কিন্তু আয়ুর্বেদর মতে রোগ প্রতিরোধ ক্ষমতা মানে কেবল এনে ধরনের কিছু রোগের প্রতিরোধ করাটুকে নুবুঝায়, বরং শরীরের বাত পিত্ত আদি দোষ আর ধাতুসমূহের মাজত সুস্থ সমন্বয় রক্ষা করাটহে ইয়ার মূল কর্ম। আচার্য চরকর মতে কিছু মানুষ রোগের পর মুক্ত হয়ে থাকবেন যখন নিজের শরীরের অনুকূল খাদ্য গ্রহণ করে, সুস্থ সিদ্ধান্ত লোক পড়ে, সদায় সজপথত থাকে, আনক ক্ষমা করবেন আর বিজ্ঞজনের প্রতি আস্থাবান হব পারে। গতি এনে গুণের গড়ি হবলে ব্যক্তি এজন সদায় সংযমী আর সুস্থ মানসিকতার অধিকারী হব লাগিব। সেয়েহে আয়ুর্বেদত কোয়া হয়েছে যে আমি কেবল নির্দিষ্ট কিছু দ্রব্য বা ঔষধের উপর নির্ভরশীল হব খুঁজিলে নিশ্চয় সম্পূর্ণ সফল হব নিম। অর্থাৎ শারীরিক আর মানসিক দুয়োবিধ কর্মরে এই ক্ষেত্রত যথেষ্ট প্রভাব থাকে। দিনের বিভিন্ন সময়ত যেনে পুয়া গধূলি বা সন্ধিয়া ঋতু আর বয়স অনুসরি রোগ প্রতিরোধ ক্ষমতা ভিন্ন হয়। থুলমূলক রাতেপা বসন্ত ঋতু আর যুব অবস্থাত এনে বল বেশি হয় আর সন্ধিয়া গ্রীষ্ম ঋতু আর বৃদ্ধকালত হ্রাস পায়। সঠিক আহার গ্রহণ করা আর জীবনশৈলী অনুসরণ করা, সঠিকভাবে ব্যায়াম করা আর বিভিন্ন আয়ুর্বেদীয় দ্রব্য আর ঔষধীয় যোগ গ্রহণ করেও শরীরের বল বৃদ্ধি করে

0: ক্ষেত্র হিসাবে চিনাক্ত করা হয়। দুয়োখন দেশৰ মাজত পর্যটনের বিকাশ, বাণিজ্য মেলা আর প্রদর্শনীত অংশগ্রহণের জড়িয়ে বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি করার বিষয়ে বৈঠকত আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আজি নতুন দিল্লীত এশিয়ান গেমস 2026 অংশগ্রহণ করা ভারতীয় খেলোয়াড়সকলৰ সৈতে মত বিনিময় করব। এই উপলক্ষে আয়োজিত এখন সভাত প্রধানমন্ত্রীগৰাকীয়ে ভাষণও প্রদান করব। জাপানের আইচি নাগোয়াত অনুষ্ঠিত এশিয়ান গেমসত ভারতে 21টা সোণ, 27টা রূপ আর 37টা ব্রঞ্জৰ পদকসহ মুঠ 85টা পদক লাভ করে পদক তালিকার চতুর্থ স্থান দখল করে। এই সফলতার জড়িয়ে ভারতে একরাহে দ্বিতীয়বারের এশিয়ান গেমসৰ পদক তালিকার শীর্ষ 5খন দেশের ভিতর স্থান লাভ সক্ষম হয়। এই ফলাফলে দেশের বিভিন্ন ক্রীড়া শাখাত ভারতীয় খেলোয়াড়সকলের ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক সামর্থ্যক প্রতিফলিত করে। এইবারের প্রতিযোগিতাত ভারতে কেবাটাও উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জন করে। রিকার্ভ আর্চারিত ঐতিহাসিক প্রদর্শন আগবহার পুরুষ আর মহিলা উভয় হকি দলে এবার সোণৰ পদক লাভ করে। ইয়ার উপরি সফট টেনিস আর মিশ্রিত মার্শাল আর্টত ভারতে প্রথমবার পদক অর্জন করে। মহিলার ট্রেপ শাখাত ভারতে প্রথমবার সোণৰ পদক লাভ করার বিপরীতে 28 বছরের ব্যবধানের অন্তত ভারোত্তোলনত রূপর পদক অর্জন করে। আনহাতে গ্রীক রোমান মল্লযুদ্ধত 64 বছরীয় অপেক্ষার অন্ত পেলায় ভারতে রূপর পদক লাভ করবলে সক্ষম হয়। টি টুয়েন্টি আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেট শৃঙ্খলার এখন খেলত কালি হায়দ্রাবাদত ওয়েস্ট ইন্ডিজে ভারতক 24 রানত পরাস্ত করে। প্রথমে বেটিং করে ওয়েস্ট ইন্ডিজে নির্ধারিত 20 ওভারত 3টা উইকেটের বিনিময়ত 247 রান সংগ্রহ করে ভারতের সম্মুখত 248 রানের বিজয়লক্ষ্য বান্ধি দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপে মাত্র 50টা বলত অপরাজিত 102 রানের দর্শনীয় ইনিংস খেলে। প্রত্যুত্তরত ভারতীয় দলে নির্ধারিত লক্ষ্য অনুসরণ করে 19 ওভার আর 3টা বলত 9 উইকেট হেরুয়াই 223 রান সংগ্রহ করে। ভারতের হয়ে সঞ্জু স্যামসনে সর্বাধিক 56 রান সংগ্রহ করে। আনহাতে তিলক বার্মায় 43 রানের অবদান আগবায়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কিমু পলে 5টা উইকেট দখল করে। খেলখনত শতক অর্জন করে দলের জয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপক শ্রেষ্ঠ খেলোয়ার সম্মান প্রদান করা হয়। শৃঙ্খলার অন্তিম তথা পঞ্চমখন খেল চলিত মাহের 17 তারিখে বাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামত অনুষ্ঠিত হব। বাতৰি শেষ হওয়ার পূর্বে প্রধান বাতৰি কেটা আকৌ এবাৰ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আজি লাডাখত 3,350 কোটি টাকা ব্যয় সাপেক্ষে 5টা প্রকল্প রাষ্ট্রের নামত উৎসর্গা করব। কেন্দ্রীয় মন্ত্রিসভায় কালি 11,40,000 অধিক রেল কর্মচারীর 78 দিনের মজুরির সমতুল্য উৎপাদনশীলতা সংযুক্ত বোনাসত অনুমোদন দিছে। কুঁহিয়ার খেতিয়কসকলে উত্থাপন করা বিভিন্ন দাবী চালি জারি চার সমস্যাসমূহ উপযুক্ত সমাধানের সরকারে এখন বিশেষ সমিতি গঠন করেছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আজি নতুন দিল্লীত এশিয়ান গেমসত অংশগ্রহণ করা খেলোয়াড়সকলের সঙ্গে মত বিনিময় করব। আমার এটার বাতর ইমানে, পরবর্তী আঞ্চলিক বাতর 7:55 মিনিট শুনবলে পাব।
1: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু আৰু বিবিধ ভাৰতী গুৱাহাটী আজি পুৱা অনুষ্ঠানটি আগবঢ়াইছে সমুজ্জ্বল দত্তই, প্ৰযোজনা কাৰ্তিক সূত্ৰধৰৰ।

0: লগে লগে চৌদিশে বিৰাজ কৰে এক মনোরম পরিবেশে। হরতে জীবনক দিয়েহি নান্দনিক অনুভবর এক উমাল সান্নিধ্য। ঋতুরানী হরতক শ্রেষ্ঠতা দি শুক্ল যজুর্বেদত সর্বমঙ্গল বাঞ্ছা এনেদরে প্রকাশ পাইছে। পচ্ছেম শরদঃ শতম, জীবেম শরদঃ শতম, চিনুয়াম শরদঃ শতম, অর্থাৎ সকলে এশটা হরৎকাল দেখিবলৈ পাও, এশটা হরৎকাল যাই থাকক আর এশটা হরৎকাল শুনিবলৈ পাও।
1: আমার সৈতে সেয়া আছিল ভট্টদেৱ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত মুরব্বী অধ্যাপক ডক্টর করুণামোহন শর্মা। অনুষ্ঠান সম্পর্কীয় এটি ঘোষণা। আজি সন্ধ্যা 7:20 প্রচার করবলগিয়া হেল্লো যুবমণি অনুষ্ঠানের অতিথি কণ্ঠশিল্পী জ্যোতিপল, জয়ন্ত হাজরিকা আর জুবিন গার্গর কণ্ঠর গানের সজোয়া অনুষ্ঠানটি প্রাগজ্যোতিষপুর শাখাত প্রচার করা হব। একে সময়তে আকাশবাণী গুৱাহাটীর ফেসবুক পেজতো পোনপটিয়াক প্রচার করা হব। আত ধরব প্রাণজিৎ প্রীতম কলিতায়, প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। শুনবলে আর অনুষ্ঠানটির ভাগ

মাসিবকে লেখা 1962-61 করেছিল, কিন্তু রিলিজ দিয়েছে 62। এই রেকর্ডখন বিক্রি ইমান ভাল আছিল যে মই হঠাৎ গায়ক হয়ে গেলো।

0: অমাবস্যা স্বাধীনভাবে সংগীত পরিচালনা করো অতুল বরদলৈ, বনরিয়া ফুল আর দুলাল শইকীয়ার তথ্যচিত্র হুইল চান্দাহর আয়োজন বোলা ছবি। তারপর মানে বৃষ্টি করেছি, এনাজুরি আছে, ধর্মকে আছে, আর কুলালা ভট্টাচার্যের তথ্যচিত্র ফ্লোরা এন্ড ফনা অব নর্থ ইস্ট ইন্ডিয়া বোলা ছবিখনতো সংগীত পরিচালনা করেছি। মানে ফ্লোরা এন্ড ফনা প্রথম রঙিন তথ্যচিত্র
1: জানো রানা। ইয়ার উপরেও আপনি তো কথা ছবিত অভিনয় করছে।
0: অভিনয় করাতো আর
1: নয়, অভিনয় করা বলে কলে একটা কথা আমার মত পড়ে,
0: কোয়া
1: আপনি আমার মিঠু বউর লগত বউর লগত মানে আপনি একেলগে
0: করেছিল করেছিলি মানে মোর অভিনয় করা মোর কোনদিন শখ নাই, আর বড় নার্ভাস হম, মানে স্টেজের কথাও নকম জানাই তুমি, তাই বহুত আপত্তি করে যে রানান্দাই কেউ কথা নকয়, এই গান গাই পেলাই গুছি যায়। কিন্তু মই একচুয়ালি কি ভাবো জানা, মোক গান গাওয়া মতে গানটো গাই গুছি যাও, মানে কথা শুনব জানো, যিয়ে নহোক একটিংয়ের কথাটো আহে, একটিং করা মোর কোনোদিন শখ নাই আর না জানো করব। আর মিঠুর লগত করেছিল অবশ্যই, তাই তাকে বিয়া করে পেলালো শেষত।
2: প্রিয় শ্রোতা, জয়ন্ত হাজরিকায় মনীষা হাজরিকাক বিবাহ করার পূর্বেই তেখেতর সৈতে লতি গতি সিনেমাখনত এটি গীতত অভিনয় করেছিল। ডক্টর ভূপেন হাজরিকায় পরিচালনা করা লতি গতি সিনেমাখনের সেই গীতটি জয়ন্ত হাজরিকায় নিজেই গাইছিল। তেখেতর সহশিল্পী আছিল ইলা বোস।

0: SEBI দ্বারা ইনভেস্টর সজাগতা পদক্ষেপ অধিক জানিবর বাবে SEBI ইনভেস্টর ওয়েবসাইট ভিজিট করক বা SEBI সার্থি অ্যাপ ডাউনলোড করক।
1: মিডিয়াম ওয়েভৰ 411.5 মিটার 729 কিলোহার্জ আর FM বেণ্ডর 101.6 মেগাহার্জ এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। এতিয়া নিবেদন করছো লাইভ ফোন ইন কল্পতরু। শ্রোতাসকলে দুটি নম্বৰত আমাৰ সৈতে যোগাযোগ কৰিব পাৰিব। নম্বৰ দুটি হৈছে 03612661876 আৰু 03612662325। শ্রোতাসকল, আমি আপোনালোকৰ ফোন কলৰ বাবে ৰৈ আছো। আপোনালোকৰ প্ৰথমটি ফোন কল আহে মানে আমি শুনোৱা হওক জয়ন্ত হাজৰিকাৰ কণ্ঠৰ এই গীতটি।

শ্রোতাসকল, এই গীতটিরে লাইভ ফোন ইন কল্পতরু অনুষ্ঠানটি সামরা হল। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। এতিয়া নিবেদন করছো মাটির গান। অনুষ্ঠানের আরম্ভণিতে শুনোয়া হোক রামেশ্বর পাঠক আর ধনদা পাঠকর কণ্ঠর এটি কামরূপী লোকগীত।

0: কালেক্ট করো, লিম্ফ নোড কালেক্ট করো, লিভারটো কালেক্ট করো, এইখিনি আমি আমার খানাপাড়াত এনিয়ার ডিডিএল বলে আছে এনিম্যাল হেলথ সেন্টার, তাতে আমি টেস্টের কারণে পঠাই দিও। তো তাতে সেই স্যাম্পল খিনি বা ক্লিনিক্যাল মেটেরিয়াল খিনি আপনার টেস্ট করে, টেস্ট করে যদি পজিটিভ পায় তেতিয়া মানে ডিসিশন লওয়া হয় কি কালিং প্রসেসটো মানে আরম্ভ করে, যাতে মানে এই বেমারটো আরো বেলেগ ফার্মত বা মানে স্প্রেড নহয়। তাতে যদি ভাব কি আপনি 100% যোনটো মানে গাহরি পপুলেশন আছে সেইটো যদি আপনি নষ্ট করে দিয়ে, তেতিয়া মানে আমি ধরো কি মানে সেইটো তাতে মানে সেই যোনটো এপিসেন্টার, সেইটো এপিসেন্টার বলে কোয়া হয়, তাতে মানে আমি মানে কন্ট্রোল করে রাখিছো মানে
1: তার পর যাতে আরো সংক্রমণ
0: সংক্রমণ নহয়। তাতে আরো একটা কব বুঝো, তাতে মানে অ্যাকচুয়ালি কি হয়, আমার ডিস্ট্রিক্ট ভেটেরিনারি অফিসার আছে, তেখেতে একটা RRT বলে কয়, রেপিড রেসপন্স টিম একটা মানে গঠন করে দিয়ে, উইদিন 24 আওয়ার্সের ভিতরতে সেই RRT ফার্মখনত গৈ পেলে সেই কালিং প্রসেসটা মানে করে। কালিং প্রসেসর আগত আপনার যেনেকে প্রত্যেকটা গাহরির ওজন মানে লব লাগে, তাতে মানে আপনার যেনেকে ভাব কি লেন্থ ফর্মুলা আছে, লেন্থ গার্ড বা যদি আপনার স্প্রিং ব্যালেন্স এনেকুৱা কিবা আছে, হেনেকে আমি মানে ওজনটা আমি লই লম, ওজনটা লই পেলে তারপর আমি সেই কালিং প্রসেসত মানে আমি যাও। আগতে মানে ওজনটা লব লাগে, সেখানে রেকর্ড খিনি লব
1: নির্দিষ্ট প্রক্রিয়ার মাঝে
0: গোটে
1: কামখিনি। অলি ভাই কলে আমাক যে ইয়ার বাবে জৈব সুরক্ষার প্রতি বেশি আমি মনোযোগ দিব লাগে, জৈব সুরক্ষার কিছু প্রাথমিক দিকলে আপনি আঙুলিয়া দিব নাকি?
2: জৈব সুরক্ষা বলে কলে বায়ো সিকিউরিটি যেটা ইংরাজিত কয়, সেটো মানে আপনার এটা থাকে আপনার স্ট্রাকচারেল, যেটো মানে আমি ধরি লোক গোটে গাহরি ফার্মখনের সৌদিকটো আমি ঘেরি থই দিলো, বা তার তৎক্ষণাৎ কোনো সুমাব নোৱাৰা করে দিলো, বা লগতে কি করলো যে আমি এন্ট্রেন্সত একটা ফুড ডিপ দিলো, যত আমি ধরি লোক পানি ভরিখন ধুই তাত গোটেই ভরিখন আপনি সাফা করেহে আপনি ভিতরলে সুমাব পারিব, আর যেটা আপনি উলাই আহিব তেতিয়াও তাতে ভরিখন ধুই আপনি উলাই যাব, সেটো এটা। আর আপনার লগতে আমি এটো করব পারো যে মানে গছ গছনি তো লাগিবই, কারণ গাহরির গরমটো বহুত বেশি, গতি আমি গছ গছনি লাগবে, কিন্তু গছ গছনির লগত যেতিয়া গছ গছনি থাকিব তাত বিভিন্ন ধরনের চড়াই আহিব, পশু পক্ষী আহিব, তো তেওঁলোকেও কি করে কেতিয়াবা যেটো বেমারৰ বীজাণুটো সেটো লৈ আহে। ধৰি লওক আপুনি কোনোবা এখন গাঁৱত আফ্রিকান সোয়াইন ফিভার হৈছে আৰু গাহৰিটো কোনোবাই গম নোপোৱাকে ধৰি লওক কাটি বজাৰলৈ বেচিবলৈ লৈ আহিলে, সো যেতিয়া তেনে কৰিলে তেনে ক্ষেত্ৰত তাত চৰাই কাউৰি বা তেনেকে মাংসত সাপোজ লৈ আহি যদি কিবা কাৰণত আপোনাৰ ফাৰ্মত বস্তুটো ড্ৰপ কৰে বা পেলাই দিয়ে, আৰু গাহৰিটো হ'ল অমনিভৰাস, সিহঁতি সৰ্বভোজী, সিহঁতি চব খায়, সো যি আহে সিহঁতি মুখৰ আগত আপুনি দিলে সিহঁতি খাব, সো তেনেকেও মানে বেমাৰটো এটা স্প্ৰেড হোৱাৰ চান্স থাকে। সেইটো কাৰণে আমি কি কৰোঁ, নেটিংটো আমি সেইটো মানে আপুনি যেতিয়া হাউসিংটো করব, যেতিয়া আপনি ঘরটো বনাব, গড়ালটো যেতিয়া আপনি বনাব, পাৰালৈকে আপনি এটা নেটিংৰ ব্যবস্থা করব লাগে। আৰু যদি আপনি হাফ ওয়াল দি নেটিংটো যদি করাও নাই, আপনি এটলিস্ট গ্রিন নেট, আজিকালিতো বিভিন্ন ধরনের বস্তু বজাৰত আছে উপলব্ধ, গতি আপনি তেনেকুৱা ধরনেরও কিছু আপনি প্রিকশন আপনি লব পাৰে, সেইটো আমি স্ট্রাকচারেলি কলো। আৰু এটা হল আমি কেনেকে করব পাৰো বাই হেৰি মানে নিজৰ কিছুমান প্ৰিকশন, যেনেকে আপোনাৰ সাপোজ আপুনি এটা কনষ্টেণ্ট টাইমত আপুনি ফাৰ্মখনত সোমায়, যিকোনো আপুনি চাৰিটা গাহৰি ৰাখিছে, পাঁচটা গাহৰি ৰাখিছে, আপুনি নিজে দানা দি আছে, তো আপুনি যেতিয়া দানা দিব যাব, দানা দিব যাওঁতেও আপুনি আপোনাৰ কাপোৰযোৰ যিযোৰ আপুনি পিন্ধিছে সেইটো আপুনি সেই ফার্মখনের কারণে এজোর কাপড় আপনি থই দিব, যেনেকে আমি কোভিডৰ সময়ত কৰিছিলোঁ,
1: আমি আজি হসপিটেললৈ গলে আমি আইসিইউ বা কেবিনত গলে যে আমি এটা পোশাক
2: পিন্ধি যাব লাগে, তেনেকে বা আপনি গামবুটৰ ব্যবস্থা, আজিকালি এইবোৰ বস্তু বহুত বেছিও কষ্ট নহয় মানে এফোর্ড কৰিব পাৰি, বা নকৰিলেও অনলাইনো কিনিব পাৰি, বা আপনি স্যান্ডেলযোৰ লাগে বেলেগকে থৈ দিয়ক, যে বাহিৰত পিন্ধি অহা স্যান্ডেলযোৰ আপনি ফার্মলৈ লৈ নাযাব, এইবোৰ বহুত সৰু সৰু বস্তু, কিন্তু এইবোৰেই কিন্তু বেমাৰটো প্ৰতিৰোধ কৰোঁতে আপোনাক বহুতখিনি সহায় কৰিব। আৰু লগতে আপুনি টাইম টু টাইম গড়ালটো আপুনি চাফা ৰাখিব লাগিব, কাৰণ আপোনাৰ মানে কি হয় মেক্সিমাম কি হয় আপোনাৰ ফ্লোৰটো যদি চাফা নাথাকে ফ্লোৰৰ পৰাও বিভিন্ন বেমাৰৰ বীজাণু আহিব পাৰে, কিন্তু আগতে আপুনি বিজ্ঞানসন্মত বুলি কলে আপোনাৰ ক্লিনলিনেছটো চাফাটো এটা বহুত এটা পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতা এইটো বহুত বেছি দৰকাৰী। তেনেকুৱা
1: এটা আমি দেখোঁ যে মুকলিকৈ কিছুমান চৰি থাকে আৰু বিভিন্ন চৰাই আছে, বগলী জাতীয় চৰাইও থাকে, যিবিলাকে সেই পশুটোৰ গাত পৰি চিকৰা বা সেইবোৰ খায়, গতিকে তেনেকৈ সেই ঠোঁটত গৈও সেই বীজাণু

0: যদি বেলেগ গাহৰি আছে তাতে মানে ডাইৰেক্ট নাৰাখি এটা মানে কোৱাৰেণ্টাইন ছেট বুলি আমি কওঁ, সেই কোৱাৰেণ্টাইন ছেটত মানে মিনিমাম মানে একমাহ থৈ দিব লাগে হয়। আৰু কিবা বেমাৰ হ'লেও মানে বেমাৰী গাহৰিবিলাক আইচলেশ্যন ছেট আছে, আইচলেশ্যন ছেটত মানে থৈ দিব লাগে, মানে আপুনি ছেপাৰেট কৰি পেলাই মানে থ'ব লাগে, তেতিয়া মানে কি হয় আমাৰ এই বেমাৰবিলাক মানে অলপ কণ্ট্ৰলত থাকে, মানে
1: নিবিয়পে। এতিয়া যিহেতু আমি বিজ্ঞানসন্মত শব্দটো লগাইছোঁ, গতিকে ইয়াতে আমি নিশ্চয় জাত নিৰূপণ কৰাৰ ক্ষেত্ৰতো আমি সিদ্ধান্ত ল'ব লাগিব, কোনবিলাক জাতৰ কথা আপোনালোকে আঙুলিয়াব এনে ক্ষেত্ৰত?
0: ইয়াতে আপোনাৰ একচুৱেলি যেনেকে ডক্টৰ উলিভাই ক'লে কি আমি আজিকালি ক্ৰছ ব্ৰেডত বেছি হেৰি কৰি আছো, আপোনাৰ যিমান জাত আছে চব ক্ৰছেই হয় একচুৱেলি। ক্ৰছ আমি কিয় কৰোঁ, কাৰণে যোনবিলাক মানে বাহিৰৰ হয় মানে এক্সটিক ব্ৰিড, এক্সটিক ব্ৰিডবিলাক মেইনলি বেমাৰবিলাক মানে খুব লাগে, হ্যাঁ মানে ডিজিজ রেজিস্টেন্সটো মানে খুব কম হয়। তো সেই ডিজিজ রেজিস্টেন্সটোর কারণে কি হয় আমি সদায় ইন্ডিজিনাস ব্রিডর লগত মানে আমি ক্রস
1: ক্রস করব,
0: যাতে মানে কি কয় আপনার এই বেমারবিলা কম হয়, আর মানে কি কয় যোন এনভাইরমেন্টত থাকে সেটু মানে আপনার মানে কমফর্টেবল হয়ে থাকে,
1: জলবায়ু মাংসও যাতে ভাল
0: ভাল হয়। তো তাতে আপনার এই একটা ইয়র্কশায়ার আছে, ডিউরক আছে, আকো আমার এই কি কয় হ্যামশায়ার আছে।
1: আমি বর্তমান বাজারত যেবিলাক আমি গাহরি দেখা পাওঁ, গাহরি মাংস মানুহে কিনে, এবিলাক জাতৰে নিশ্চয় হয়
0: হয় এবিলাক জাতৰে হয় হয়
2: হয়। বিজ্ঞানসন্মত গাহরি পালনৰ সহায়ক আঁচনিসমূহ এই আলোচনার প্রথম ভাগটি শুনিলে। ইয়াত ভাগ ললে রানীর গাহরি প্রজনন পামৰ পশু চিকিৎসা বিষয়া ডক্টর অলিভা দাস আৰু রানীর খণ্ড পশু চিকিৎসা বিষয়া ডক্টর রাজকিশোর গগৈয়ে। আলোচনাটির আঁত ধরলে ভাস্কর জ্যোতি আচার্যয়।

শ্রোতাই মূর্ছনা অনুষ্ঠানত হোৱাটছআপ বার্তা যোগে অনুরোধ করা গীত শুনি আছে আকাশবাণী তেজপুর কেন্দ্রের পৰা। এইবার আকাশবাণী তেজপুর কেন্দ্রলৈ নিজের প্রিয় গীতটি শুনবর হোৱাটছআপ বার্তা পঠিয়াইছে হরেন কলিতা আর মালতী কলিতাই। বৰদোৱাৰ বৰ হিচাপৰ পৰা আমালৈ পত্র লিখিছে। লিখিছে প্রতি মূর্ছনা আকাশবাণী তেজপুর কেন্দ্র শারদীয় দুর্গোৎসবর উলগ জনায় আজি আমাক ডক্টর ভূপেন হাজরিকা দেবর শারদী রানী তোমার হেন নাম গীতটি শুনাবলৈ অনুরোধ করেছো। হরেন কলিতা আর মালতী কলিতা আপনার প্রিয় গীতটি শুনাবলৈ লৈছো। আপনার শারদীয় দুর্গোৎসবর উলগ জনালো।